শ্রোতাবন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকু পাথেয় করি অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজের যাত্রা জারি রাখিছি। সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর বেতারবাণী আকাশবাণী সময় সহিত তাল দেই চালিবা সহিত সবু বর্গর শ্রোতাঙ্কু দৃষ্টিরে রাখি কার্যক্রমমান প্রসারণ করি আসুছি। এবে 90 বর্ষ পূরণ করিছি আকাশবাণী। অনুরূপ ভাবরে আকাশবাণী রাউরকেলা মধ্যে 24 জুন 1995 রু নিরন্তর ভাবরে কার্যক্রমমান প্রসারণ করি নিজর যাত্রা অব্যাহত রাখিছি। আউ এহা সম্ভব হয়ে পারিছি আপনমানক ভাল পাইবা পাই। এথিপাই আপনমানকু অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত সূচনা, তমাকু বর্জন সুস্থ জীবন। শ্রোতা বন্ধু, তমাকুর কুপ্রভাব এবং তমাকুজনিত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জন

0: শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীত কু ভালো পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরঙ্ক সহিত জড়িত হেবাকু চাহান্তি কি? তেবে সাই সৌরভ ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মানছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু ফোন নম্বর 7978559649।
1: শ্রোতা সুগম সঙ্গীত কার্যক্রম কার্যক্রমের এথর শুণবা গায়ত্রী বোস কণ্ঠর।

0: শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীত কু ভাল পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরঙ্ক সহিত জড়িত হেবাকু চাহান্তি কি? তেবে সাই সৌরভ ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মানছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু। ফোন নম্বর 7978559646 কু।
1: সিনে সঙ্গীত কার্যক্রমের এথর শুণবা আহিস্তা আহিস্তা কথাচিত্র ইরশাদ কামিল রচনা, সঙ্গীত হিমেশ রেশমিয়া, গীতটি কণ্ঠদান করেছেন কে কে এবং জয়েশ গান্ধী।

কেকে এবং সলিম মার্চেন্টক কণ্ঠরে আসন্তু শুণবা কার্যক্রমর পরবর্তী গীত। গীত রচনা করছেন ইরফান সিদ্দিকী, সঙ্গীত দিয়েছেন সলিম সুলেমান, কথাচিত্র ইকবাল।

শ্রোতন্দ আপনারে শুনিলে কে কে এবং সলিম মার্চেন্ট কণ্ঠরে কথাচিত্র লা ইকবাল কার্যক্রমের এথর শুণবা মোহি চৌহান কণ্ঠরে কশির মুনির রচনা সঙ্গীত সাজিত ওয়াজিত কথাচিত্র হিরোপন্থী।

জলি এলএলবি আসন্ত শুণবা এই ফিল্মর গীত কণ্ঠ এবং সঙ্গীত মিট ব্রদর্স গীত রচনা করেছেন সবির আহমদ।

0: দাদা
1: হই গে হই
0: এই ভাইঙ্কর কথা তো শুনলাম তাঙ্কর চাষবাসর কথা
1: হই গে হই তাঙ্কর ট্রাক্টরটে অছে বলে সবু খেত মানে জুতি জুতা কি দুঙ্গিয়া করে দিলে নি কাই
0: হই তো আর ই বলিয়া নে লাগি দিলে নে হয়ে গা
1: হই গে হই বলে নিহাতি ধ্যান দেবার কথা চাষবাসটা উঠে এনতা কাঁ খেল খেল বাগি রায় কাঁ নি কাঁ
0: নেই সে নেই সে
1: বলে নিহাতি টিকে ধ্যান দেখি চাষবাস করবো নি কুইন্টাল কুইন্টাল বিকুথিব ধান মানকে
0: হয় তো
1: হেলে সোমারু
0: হ্যাঁ দাদা
1: দেখো মুই কথা উপরে পড়লিনি কাহিঁ কেনকে নেই যাবি তার হিসাব নিন
0: যে দাদা
1: হই গা হই
0: দেখো গা বৈঠকি ন সূচনা মানে দেবার সময় আহি গলান
1: হই হই আর নিতেলে বি তো নিব না নি কাঁ
0: হই
1: বলে চালো পহলা কি আমার রাউরকেলা আখর পাখর বজার হাটর হালচাল বিষয়ে জনাই দেবু নে
0: বলে হারাহারি দরদাম কহমা তো
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার রাউরকেলা আখর পাখর বজার মানকে দেখমা বলে আজিরকা বজার দরনে হারাহারি কিলো পিছা আলু ষোলন 20 টাকা পিঁয়াজ 25 টাকা অদা 120 টাকা লেসুন 200 টাকা আর সে বাগির দেখমা বলে বিলাতি 40 টাকা বাইগন 30 নু 40 টাকা ভেন্ডি 15 নু 20 টাকা বরবটি 20 নু 30 টাকা করলা 40 টাকা বন্ধাকোবি 20 নু 30 টাকা ফুলকোবি 35 নু 40 টাকা সারু 50 টাকা লাউ গুটাকি 20 টাকা মাখন 20 নু 30 টাকা কাখির 30 নু 40 টাকা গাজর 40 নু 50 টাকা বিট 30 নু 40 টাকা জহ্নি 30 নু 40 টাকা বিন 60 টাকা কচা কদেল 40 নু 50 টাকা কুন্দুরু 30 নু 40 টাকা বলে কচা মির্চা রয়েছিল 120 টাকা
0: দাদা
1: হই সমারু
0: বজার হাটর দরদাম কথা তো কহলা
1: হই
0: বলে পানিপাগ সূচনা বিষয়ে বি জনে দেউ গা
1: হই কটকে কট কথা ছিড়ি যাবার নি কে
0: হই
1: আমার সুন্দরগড় জেলার পানিপাগ বিভাগ তরফ যে সূচনা আসি পৌঁছিছে সেই হিসাব দেখবা বলে আমার জেলার পাগটা মেঘুয়া রহবা আর কেন কেনতা 4 মিলিমিটার বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আর ইতার সাংে সাংে দেখমা বলে 176 ডিগ্রি তলিয়া পবন বহিপারে আর পবনর বেগটা ঘন্টা প্রতি 5 কিলোমিটার হিসাব নিয়ে বহিপারে আর তাপমাত্রাকে দেখমা বলে সবুন এতকা 41 ডিগ্রি সেলসিয়াস আর সবুন কম 28 ডিগ্রি সেলসিয়াস রহবা আর আর্দ্রতাকে দেখমা বলে সবুন এতকা 79% আর সবুন কম 9% রহবার সম্ভাবনা রহুছে
0: সুগুরু দাদা
1: হই সমারু
0: দেখ গা সবু সূচনা মানে তো কহলা
1: হই হই
0: বইলে বৈঠকি সরাবার বি সময় হয়ে আসলান
1: বইলে আর কা করমা গা ইনে বৈঠকি রখমা আর বি তো কার্যক্রম মানে অছে নি কে
0: হয় হয়
1: বইলে চাষী ভাই বোন মানে নিজের মতামত রখি করে আমাকে চিঠি লিখবে আর চিঠি নে যেন নিজের মোবাইল নম্বর লেখবার লাগি নি ভুলবে আর ই বছর চাষবাস কেনতা করছেন জনাবে
0: আর আমকু চিঠি লেখবার ঠিক না হচ্ছে ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
1: বলে চাষী ভাই বোন মানে আজির বৈঠকিন আমার সমারু ভাইকে আর ই সুগুরু দাদাকে বিদায় দেউন
0: জুহার।

ইয়েস বস, ফিল্মর গীতাটি শুনেছিলি অলকা ইয়াগনিক এবং অভিজিৎ কণ্ঠরে। পরবর্তী গীতাটি শুনন্তু জিদ্দি ফিল্মর, কণ্ঠ দিচ্ছেন হরিহরণ এবং চিত্রা।

চেন্নাই এক্সপ্রেস ফিল্ম গীতটি শুনেছিলে সুনীতি চৌহান এবং অরিজিৎ সিং কণ্ঠে। শ্রোতা বন্ধু, এটি সহ শেষ হল আজর হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। আপন মানে টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। শ্রোতা বন্ধু, পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা এবং পরে পরে ইংরেজি সংবাদ শুনে পারিবে আকাশবাণী দিল্লির কিছু ক্ষণ মধ্যে।